পায়। ত্রিভুবন সো প্রভ জানিয়ে সাচো সাচে নায়ে, সা তন খরি সুহামণী জিন পির জাতা সঙ্গ, মেলি মেল বুলাইয়ে সো পির রাবে রঙ, সচ সোহাগণ সা পলি পির মোহি গুণ সঙ্গ। পুলি পুলি থল চড়া থল চা ডুগর যাও, বন মে পুলি যে ফিরা বিন গুর বুঝ না পা।